0: চার ভাগ তক প্যান দেবার কথা। আর ম্যাটর বতরকে দেখিকি, জমির কিসম বি দেখিকি, 15 নু 20 দিনে থরে লেখা প্যান বড়াবার সুবিধা করবার কথা। এন্তা হিসাবে যদি চাষী মানে আলু ফসল চাষ করিবে বেলে বনিয়ে করি অমল মিলি পারবা।
1: শুনিলে চাষর হাল, এথর শুণন্তু এক সূচনা। এনডিএ সরকারক যুগান্তকারী পদক্ষেপ যা দেশ তথা বিশ্বস্তরের নূতন মানক স্থাপন কলা, সে মধ্যরু কৃষি মহোৎসব এক প্রমুখ কথা। এহা ভারতীয় কৃষিকু এক ঋতুকালীন একপাখিয়া বক্তৃতার বৈজ্ঞানিক এবং কৃষক মানক মধ্যরে এক নিরন্তর বর্ষসারা আলোচনার পরিণত করিথিলা। সাধারণ পরামর্শকু মৃত্তিকা স্বাস্থ্য কার্ড ভলি স্থান নির্দিষ্ট সমাধান সহিত বদলাই এহা এক ব্যক্তিগত জ্ঞান আন্দোলন সৃষ্টি করিথিলা, যাহা সফলতার সহিত ফসল উৎপাদন এবং কৃষকঙ্ক আয় বৃদ্ধি করি পারিথিলা। আকাশবাণী সম্বলপুর আরম্ভ করুচু কুনি কুনি পিলাঙ্ক পাই আমার কার্যক্রম ইটিকিলি মিটিকিলি।